দুটো মোট্টে দুটো ভালো গুণাঙ্গে এলানাগাইয় কোপাদিম দট্টি নোডি দোডে আগ নাড়ে দুটো চ